কম্পন বিতর্ক বেলাইমা, বিতর্ক বেলাইমা, ঝংঝঙে বগনে খরে কলম, অবত ছড়া কুদনে বোলাম, দিন ভরে খেলদ মলাই নেই ভুলো, সাত পরে পাচ্ছি